0: বিচার কবে লইমা, বিচার কবে লইমা।
1: তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, চারকে টিকা না হে রাম তীর নরমায়ালু। তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, চারকে টিকা না হে রাম তীর নরমায়ালু। তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, চারকে টিকা না হে রাম তীর নরমায়ালু। সারা সারা

বিচার কবে লই মা, বিচার কবে লই মা, ঝংঝঙে বাগানে খারে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সাত পরে পছি আমার।